মিডিয়াম ওয়েভ 213.67 মিটার ব্যান্ড 1404 কিলোহার্জ আমি আকাশবাণী গান্তক কেন্দ্রবাট বলিরহে সাথে হামিলে 103 মেগাহার্জ এফএম কঞ্চনজঙ্ঘা মারফত পনি শুনিরহনু ভয়েকো ছ। শ্রোতা, হামি লিয়ের উপস্থিত ভয়েকা ছ হাজুরহরুলাই মনপর্নে হিন্দি ফিল্মী গীতহরু। সর্বপ্রথম শুনাউন লাগেকা ছ তমন্না ফিল্মবাট কুমার শানু অনি অলকা ইয়াগনিকো স্বরমা রহেকো।

খামরিমো সরংসা মতুঞ্চি রং থুপে তুমকং তুংলা আরেসা আদন আতিম কা জুঙানবু কুস আচে আমু আবো থিউকুং নিউকুং রেন রেনু আনম আনম সম থিক তিয়ল অন ইং নিউ সংরেম গো পেমায়ংকি লুকসম মূলম সরংসা রং থুপে আরেকা সমদিং লমনন সমস আতিম ফুঙানমো মিডিয়াম ওয়েভ গিয়নিয়েৎসা কতি সামথাপ টিক তুরক কুচক মিটার ব্যান্ড তিনশক কাত গিয়ফ্লিসা ফ্লি কিলো হার্টস আরে নুমবং সুত গংতুক নাপমুনসা মুতুনচি রং থুপে লম জগবাম্মো থুপে আরে রেম রেনসং নুন গিয়কাৎসা সাম মেগা হার্টস এফ এম কঞ্চনজঙ্গা লম নুনলা সেন নংখৎমো অন তুদোসা তুংসংকা নিউজ অন এ আই আর অ্যাপ ডাউনলোড মাতলং থুপে আরেসা আগ লিয়খত নংশো মুতুনচি পোহর তাক নাম কোর তুনশক নেত গ্য সামসা ফ্লিথেপ তরক উন নাম উন মিগদুম নাম কোর তুনশক নেতসা নিথেপ তরক মে লাভোসা ছ কুতি সরং পুঞ্জেং সয়াক গুম আতেত বেকা কায়ুসা স্টুডিওসা চুগের নংশিন নাপমুনসা তচত ফ্লিসা ফেদ বকলেল নন্দেতবু দিনগানমো মুতুনচি রং থুপে আরে নংশিন ন লাজং রেনসং সাকম দিনকা সুরংলা মুতুনচি রং লুংতেন ভমসা পুনল উন আতান থামদিন ফুসেত নিমো সুরংসা রং থুপে আরেকা রেনসং নুন কমরপন অঙ্গেল ছিরিং রং কুপসা উমনিম্বু জকা রং ভোম পুনলসা আগ লিয়থুপসেত নিমো উলম দো রেনসংসা বেকা থামদিন ল্যাংকোর পে ইউক তুদো ইউক থুপলৎসা আরাম প্লং আতা নিয়মতন ফুসেত নিমো আলংগো সুরংসা রং থুপে আরে রেম তারজিং মাথলং রেনসংসা কুমদিনকা থুপেসা হানফ্রনবু ভমসা পুনল কুমরপন অঙ্গেল ছিরিং রংকুপসা উমনিমকা ফুঙানমো ভমসা ছুকপটনি সম গমো সেনং বু ও ভম পুনল আরে রেম আগ সমসা দেবকা

কমর্পণ অঙ্গেল ছিং রং কপসা উমনিম্বু রংবুম পুনল আরে পংসা দেবকা সুরংসা মতনছি রং থুপে তুমকুং তুমলা আরে আবি দোলং ছংলং রেন সংসা কমদুনলম গো মু ওশিউদিংমো লোকাল রং থুপে আরে কা ল চুমশেদ আদন থোমো আরে নুমবংসুত গংতো গম আলং ফিয়াতেটকা চংসা থুপে নুসিচান তারজিং মুনশেদ নিম ও টকছি উন আরিউম সোনাপ

yak thung thi me re ning sang o ki yung ba li ga bi sang ba ke re khem la ba khem la ma o hok so gen ji va ka nga si waru medium wave na jing ne chi thi bo ngang sum si te pa wa tuk si nu si meters hen ching thi ik na jing li siang li si ki la ho cha kan kan do king se bung him lo yamu kon nu tong tong kon chen jang fm na jing thi kang sum si meters o a gap sum ra bot আইন নাজিরি তংবে হেনচিং নেছি নিবংআং তুকসি মি লাবারে নিয়নি থিবং তেনে বাইয়েন আলোকমো ইং সেবং বা মুকলেপিসি ঙাসি মুক্তে আলানুসি চান ইয়াকতংরে থিমবে হেকসিন আইন বা থিমবে সিগং ইং হং সাবজং নু থিকনেছি সামিগেন সামলো ক্যাপসুম আলতগি ইং হং ক্যাপসুম কন কান তকিং সেবং হিমলো ইং গং এদিন ইয়াকতং মানাম ক্যাপসুম মা তুমি হং তুত নরেন্দ্র মোদী ইন আইন তানাম কর্ণাটকা নু তেলঙ্গানা ও শুভ চৌগংওয়া খেন এ গাং থিবং আং ঠিক পেমুক ও তুমি হং গিলে লিগি পাঙ্গা সি অ্যানিভার্সারি সেলিব্রেশন আর্ট অব লিভিং বেঙ্গালুরু নু কুসং মেজোগুবা ধ্যান মন্দির আর্ট অব লিভিং ইন্টারন্যাশনাল সেন্টার ও বা তং জেম থিম্বে ও লকলা রুয়াং ওয়ে মা তুমি হং তুত নরেন্দ্র মোদী ইলে খেন এ গাং হায়দ্রাবাদ ও শুভ চৌগংওয়া খুনে খেনতেন বা তোসিং ফাংসি হেনচিং লিসি পে ইয়ং রেন লুংবুং নিংসে কিন সুনাহান চৌগংওয়া তুতু মোদি ইলে লিসি ন্যাশনাল হাইওয়ে নানচিং থিকং তুকিপং নুসি গুড বুলার নু মহাবুগ নগর কারাকপা লাম রেন প্রজেক্ট ইন খামগু ও সুনাহান চৌগংওয়া তামিলনাডু ও ভেত্রি কাজাগুম টিভি কে বা তুতু জোসেফ বিজাই ইন খামগু বা সুমিয়াং মেজৌগং মেওয়া কন ওট টেকিং সেরমনি ইন নেহরু ইন্ডোর স্টেডিয়াম চেন্নাই ও ইয়ুংদং মেজৌগং মেওয়ায়ে লাজেয়ুপা মানুদিমা দ্রৌপদী মুর্মু ইলে এন রাজং সামি ইন পন্ডিচেরি বা সুমিহং মিংলাং চৌগং ওয়া লেফটেন্যান্ট গভর্নর কে কৈলাস নন্থন ইলে তুতু রঙ্গা সামি ইন উচিং চৌগং ওয়ে কুসং ইউক ফো চোক নারে লাগি আসাম বিজেপি লেজিসলেচার পার্টি হারে গুয়াহাটি ও শেখ সিং মেজৌ গুসি বা মেওয়া খুনি লামলো বা হা কুসং শেখ সিং কেবং বা লুমিহং পাংমিহং হা অটল বিহারি বাজপেয়ী ভবন ও মেজুম সেয়াং চুমলুং ঠিক মেজৌগং মেওয়ে সুমিয়াং তুতু প্রেম সিং তামাং ইলে শিলিগুড়ি ও মাক্স ওয়েল হসপিটাল ইন সুনাহান চৌগংওয়া কনিন হেলথ কেয়ার ইনস্টিটিউট ইয়ুংদং মেজৌগু বারো কনিন ড

ডক্টর বিশাল গোলে ইলে লামদুন ও ইয়ংদং মিজু গুয়াং মেওয়ে কন সুনা হানথিমবে ইলে ইয়ামদুম ওমত ও তাইমো ইয়রিকু ভা কিজোপা ইংবন মিজু গুয়াং মেওয়া কনিন টেনছা আরে ইয়ামদুম ওমত ও চিয়াম বো মিবং নেন ভাং কন হারির খারুন মিজু গুয়াং মেওয়া সুমিয়াং ইলে পাতংা কন সুমো ইহিমিন শিলিগুড়ি বা তেনছা হা আরে লাগিরক মেনাং কনিন সুখিম বা তেনছা হা আরে লাগি আং ইয়ংদং মেজৌ গুবারো খুনে ইংভন চৌগুং কন সুমো ইহিমিলে নি তং বা তেনছা হা আরে ইয়ামদুম উমত ও ইয়রি খুকি বা খৌমা কেসুক পা নু চাহা বাসিদা হা কেরে খো মাকে সুকপা ইং সে চৌগং সুমিয়াং ইলে কন সুমো ইহিম ইয়ংদং কে চোক পা পংজেম টংজেম চুম্ভো হা সুসাঙ্গো পিরুসিয়াং নু তাইমো সুমো ইহিমলে নো বা মিং সো টক তুরকের বা নিংসং চৌগং কন কান্তক ইংসেবং হিমলো ইংগং চুরে আলাদং বাদং মাসিরে তগি রূপলাল ইয়াকথংবা রে কুইকলা ওলা ঠিক পালাম সামলো ঠিক তোন্দু মেরা পছিগে খেপসুমাং নিংবা তামসুম।

লিঙ্গি চুকি থাত সোনাম টাশিথা রো চুকি সুখে না সুংলু থাম্পো রিচি হুম্পা পুদি সুখে সামনা বই খি খালো গাছি লেম সামনা দি জু এপে লিঙ্গে জুয়েন সেল থারিং জাঞ্ম কি লেম না কিন

আরে নুমং সুত গংতগুম লনসে সেনং ও ইয়ংমিত লিকমুলাম গুলন কুর্থা গ্রেন প্রেম সিং তামাং নং সরং সিলিগুড়ি সার ডক্টর বিশাল গোলে সার বংজিং কা ম্যাক্সওয়েল মুহত মুংকং অকজিং মাথং থম রেন গুলন কুর্থাক নন অলোমলা সুহংগম সেরে আরে মুংকং লম নন সিলিগুড়ি কা বাম্বু মরসং নন কুব মুহত থুপসং কুব মুগুন সেনলা রেনজং কা বাম্বু মরসং রেমলা আরিয়ুম্বু মন ত্যাম্পং থুপগাতবু সুহং থম অলোম দো রেন নন আরে মুংকং লম নন নেবু সংরেম মহত দেব তমসা মন ত্যাম আরুম সোপু ইংলা আদনলা মাথং থম লেপকা লাটবু নামকা আরুম মুনকন ইংলা তছিলা ফুহং থম রেনজং জুংথুক নন গেনয়ুক তুংব কুবু সংসা তনকা শিম লিহং থম সেরে সুরে মিমং সংসা তনকা লিহং থো আরে ডিকলন রে রেন গুলন গারনং আর তিলং নন লিহং থম আরে আরে গ্যানটুক তুংবো রে গুলন কুর্থাক কুর্থাক সং গুলন গারনং অন ডাইরেক্টরেট জেনারেল অফ পুলিশ নন কুপ থুপসেটবু নিথম আরে ডিকলন নন অলমলা সুহংথ সেরে তুংবো আরু নাম কুটি ফুঙ সা মুনগং নি থকটেক সং সেরে মোটর ভেহিকল অ্যাক্ট সা নংতারকা অন আরে তুংবো সা ছয়ুক রে ইউক যুগবু রেম কুপ বিশঙ্গ থম গ্যাকার মকমি ত্রিশক্তি কোপস নন ল্যাংমু তুয়ুমু আছক রেম কেফে সেরে 13,000 ফিট চুটলাট রেঞ্জং সা বাবা হরভজন সিং সাকনলত গম্বু দিনকা বংচক সংসা লেনথপ মাথং থমু আরে রাম বমি দর্শন সা সুগদামকা লিউনন দিনহুঙ্গম অলোমদ আরে কেফে অকজিং মাছং সা জুকাপ রে ল্যাংকুর পেয়ুক থালচু চং অন ল্যাংমু তুয়ুমু সংরেম ছু লংলন সং অন আথিউন কাত গো থম আরে পেডিক রে মিমং অন ল্যাংমু লিবাম দীপ সা ছলুত কা লুংতার সং গো থম অলোমদ আরে থনলু রে মিলিটারি মিমং আছক অন রিমোট ল্যাংসের ল্যাংবোর রেম কোর গিউ সং লুংতার সং লেপ কা লুং হুং থম গারনং মুহত অন জাছং রিমতং বংছি সা রেন চিওং গেছো বোটিয়ার লেনথপু রেনু আমজি সুরেশ এম রাজাইলি নন এচডি অন গাইন আমজি মানি গুরুং নন চরলম কামুন থবু আতিউন সেরে ফ্লিটিপ নেট নাম সাত ইউমু সৈতা কার্কি সেরে আইভিএফ টুইন কুবক থুক মন ত্যামুন হামতুগুম ছ তরক চং আমাক উন থবু প্লং রিংপিত মুন হং থম মুংকং লম নন অলম সুং হংথ সেরে নেটবু নেবু নন মু অল মাতসিদ বু দুন হংথ উন আরি সিলিগুড়ি নোটিয়া মুংকং কা লুংনং সং নাহান প্লেসেন্টা প্রিভা মাথং থম অলমদু গানং মুহত উন জাছং রিমতং বংছি রেন চিওং গেছু নন গ্যানছক উন মুন থবু আতিউন সুকনিম কুটি ফুঙ থাপ বেকা লুনসুত সুসং দুন হংথম আল সু থাকপি রেনজং সা তামপ্লক সেরে আল রেনজং কুলন সা গেনয়ুক লম গানবু গেনপুন ইমপুন সা ছলুকা অকজিং মাথং থম আরে রে রেনজং সা তামপ্লক ইদে চং গেলুত মিছক নন চরফ্লিউ তবুগম আরে ছু রে নাম কুটি ফুঙ থাপ ইউক মাথুবু সা সুত গো থম আরে তামপ্লক গবু দংব্রিলপুন মমি অববু উন গিয়বু সংসা ইউক কাত গো থম উন আরে ছু সা পিন্দক রে মাত্রিকা শর্মা উন দর্জি ছিওং বোটিয়া গোথম আরে ছু সা জুকাপ রে থাম্পলক সা মুদুকলুত উন দংব্রিল লিউসং উন ল্যাংমু রেম গিউ সংকাত গোথম অলোমদ রেঞ্জং সা আল থাম্পলক বুটলুত প্লঙ্কা সেরে গ্য তরক কা কুকুথিপ ককক নন গ্য ককক সা ফ্লি থিপ সাম সেরে আল তরক থিপ ফুলি চপ থবু নিথম অলোমদ আথলবু ল্যাংমু সেরে দার্জু কালেনপুং প্রো পেয়ুল অন সাউদন টিবেট লমলা থাপথবু নিথম লুম পিন্দক পেয়ুক সুমসু সাতনকা সরং চিকে রেঞ্জং সা সাহিতা প্রকাশন গেন্দি কা টুজুম টুংবু লুম পিন্দক গোয়াদন বস্তুলা সাতনকা মুনহংথম আরে টুজুমকা রিংমম গবু পিন্দক সং উন সাকনন মাতবু সংলা নিহংথম স্রংসা তনকা লনসুত আবিদ সংম লনসুত আরিরাম আরা তারিংকা সেনং ও